শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 আগস্ট বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ওয়াশিংটনের অনুরোধে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়া সংক্ষিপ্ত করে শুক্রবারই শেষ করা হবে। উলচি ফ্রিডম শিল্ড নামক সেই মহড়া সোমবার শুরু হয়েছে এবং এটি 27 আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ ঘোষণা করেছে যে এর সময়কাল প্রায় অর্ধেক কমিয়ে আনা হবে। কোরীয় উপদ্বীপে যে কোনো জরুরি অবস্থার প্রস্তুতি হিসেবে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়। জয়েন্ট চিফস অফ স্টাফ আরও জানায় যে রণক্ষেত্রে মোতায়েনের একটি অংশ সীমিত করা হবে এবং উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য পেন্টাগনকে নির্দেশ দেওয়ার পর এই ঘোষণাটি আসে। ট্রাম্প বলেছেন, এসব মহড়া উত্তর কোরিয়ার কাছে একটি সম্পূর্ণ অনুপযোগী ও শত্রুতামূলক বার্তা পাঠায়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরিস্থিতির উপর ভিত্তি করে নির্ধারিত প্রশিক্ষণ বাতিল করা হবে। পিয়ংইয়ং এরকম প্রশিক্ষণের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা বলছে, ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া কোনো সামরিক মহড়া সময়ের আগেই শেষ করা বা এর পরিধি কমিয়ে আনা হচ্ছে একটি নজিরবিহীন ঘটনা। দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষকরা বলছেন, সর্বশেষ এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে বলে উদ্বেগ দেখা দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত হলে এই শরৎকালেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে একটি বৈঠকের জন্য তার সহযোগীদের উপর চাপ দিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টের করা এক পোস্টের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই পোস্টে ট্রাম্প জানান যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে আনার জন্য পেন্টাগনকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে এই মহড়া উত্তর কোরিয়ার কাছে সম্পূর্ণ অনুপযুক্ত এবং শত্রুতাপূর্ণ একটি বার্তা পাঠায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল ট্রাম্পের প্রথম মেয়াদের কূটনীতিকে পুনরুজ্জীবিত করা, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে যখন তিনি কিমকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে নির্ধারিত ট্রাম্পের পরবর্তী এশিয়া সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। বিশ্ব নেতারা যখন চীনের শেনজেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা চলছে না, কিমের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য প্রেসিডেন্টের আগ্রহ দেখে আভাস পাওয়া যাচ্ছে যে ইরানের বিষয়ে বিজয় এখনও অধরা থাকায় পররাষ্ট্রনীতিতে একটি বড় সাফল্য অর্জনের জন্য ট্রাম্প মরিয়া হয়ে চেষ্টা করছেন। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 থেকে 2019 সালের মধ্যে কিমের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেছিলেন। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দুই পক্ষ মতপার্থক্য কমিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। এরপর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও এগিয়ে গেছে। চিবা জেলার কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের পর 13 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজনের নিখোঁজ থাকার উল্লেখ তারা করেন। কর্মকর্তারা বলছেন, 3টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়াসহ 130টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1206টি বাড়ির মেঝের উপরের দিক পর্যন্ত এবং 1489টি বাড়ির মেঝের নিচের অংশ প্লাবিত হয় বলে তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, বুধবার দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন পৌরসভার নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে 59 জন অবস্থান করছিলেন। জলে ডুবে যাওয়ার পর শহরের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় রেখে যাওয়া আনুমানিক 2500টি যানবাহন সরিয়ে নেওয়ার কাজ এগিয়ে চলেছে। পরিত্যক্ত যানবাহন সমস্যা সামাল দেওয়ার জন্য একটি প্রকল্প দল গঠন করা হয়েছে। জেলা, চিবা শহর ও কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিকল যানবাহন টেনে নিয়ে যাওয়ার
টো ট্রাক শিল্পের সাথে জড়িতরাও এতে অন্তর্ভুক্ত ছিলেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে তাদের প্রচারাভিযান আরও জোরদার করছে। আইসিসির সভাপতি আকানে তোমোকো সহ আদালতটির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। আকানে হলেন একজন জাপানি বিচারক, 2024 সালে যিনি দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বিবৃতি প্রচার করেছে। এতে আইসিসিকে দুর্নীতিগ্রস্ত এবং মারাত্মকভাবে রাজনৈতিক প্রভাবাধীন বলে বর্ণনা করে সংস্থাটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে আইসিসি মার্কিন সার্বভৌমত্বের জন্য যেন হুমকি হয়ে না দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আরও পদক্ষেপ গ্রহণে তারা প্রস্তুত আছে। মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের তদন্তে আদালতের অনুমোদনের বিরোধিতা করার পাশাপাশি কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়েছেন। এই মামলাগুলোর সাথে জড়িত বিচারক ও কৌশলীদের উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আইসিসি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, আদালতকে লক্ষ্যবস্তু করা হলে তা আইনের শাসনকে দুর্বল করবে এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে। সংস্থাটি জোর দিয়ে বলেছে যে নিরপেক্ষভাবে কাজ করা তারা অব্যাহত রাখবে। বিদেশি বসবাসকারীদের জাপানি ভাষা ও দৈনন্দিন জীবনের নিয়মাবলী শিখে নিতে সাহায্য করার নতুন একটি কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার একটি বিশেষজ্ঞ প্যানেলের প্রথম বৈঠকের আয়োজন করেছে জাপান সরকার। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা জাপানি সমাজে সহজে মিলিয়ে চলতে যা সাহায্য করবে। মন্ত্রিপরিষদ কার্যালয়ের বিদেশি সংক্রান্ত বিষয়ক নীতির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুজুকি হায়াতো বলেছেন, এই কর্মসূচি ঠিক করে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরো বলেন, কার্যকর একটি পরিকল্পনা তৈরির লক্ষ্য তার আছে। এই পরিকল্পনার আওতায় মূলত মধ্যম থেকে দীর্ঘমেয়াদী সময়ের বসবাসকারীরা অন্তর্ভুক্ত থাকবে। অনলাইনে শিক্ষা গ্রহণের এই ব্যবস্থা জাপানের বাইরেও পাওয়া যাবে। বৈঠকে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল কর্মসূচির বিষয়বস্তু এবং যাদের লক্ষ্য ধরে নিয়ে এই কর্মসূচি, পাশাপাশি আবাসিক অবস্থান যাচাইয়ের ক্ষেত্রে এর ফলাফল কিভাবে প্রতিফলিত হবে তাও অন্তর্ভুক্ত ছিল। প্যানেল নিশ্চিত করেছে যে 2028 অর্থবর্ষে এই কর্মসূচি শুরু করার লক্ষ্যে আলোচনা তারা অব্যাহত রাখবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
0: এবার প্রতিটি লাইন বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
0: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
1: তাম কাশি দিচ্ছে আর বলছে,
0: আমার গলা ব্যথা হচ্ছে।
1: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
2: ওয়া ওয়া,
0: আহারে আমার বাছা।
1: এবার হারুসান পরামর্শ দিলেন,
2: সন্না তকি নিওয়া

0: শোগা হাচিমিৎসু ইউগা ইই দেসু ইয়ো।
1: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
2: মিয়া তখন বলল,
3: কাইতো গা ইমা তসুকুত্তেইমাসু।
1: কাইতো এখন আপনার জন্য সেই জিনিসটি বানাচ্ছে।
2: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
4: তামসান দেখতা ইয়ো।
1: তামসান তৈরি হয়ে গেছে।
4: হাই দোজো।
1: এই যে নিন।
2: মিয়া তামকে বলল,
3: ও দাইজিনি,
1: কামনা করি দ্রুত সেরে উঠুন। আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয় তা আপনাদেরও জানিয়ে দেই। এর জন্য আদা কুচি করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। তখন এর উপরে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে হট জিঞ্জার হানি টি। কাশি আর গলা ব্যথায় খুব কাজে দেয়।
2: বেচারা তাম, আমরাও চাই সে দ্রুত সেরে উঠুক।
1: আজকের মূল বাক্য হলো, আমার গলা ব্যথা করছে। কখনো অসুস্থ হয়ে পড়লে এই বাক্য রীতি অনুযায়ী আপনি জাপানিতে বিষয়টি জানাতে পারবেন। প্রথমে এই বাক্যে শব্দবিন্যাস দেখে নেওয়া যাক।
5: নোদো
1: হচ্ছে গলা, এর পরে থাকা পার্টিকেল গা এখানে সেই সুনির্দিষ্ট অঙ্গকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন। আর এরপরে
5: ইতাইন্ডেস
1: মানে হল ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
5: ইতাইন্ডেস
1: কথাটির মধ্যেই আছে, আর তা হল
5: দেস।
1: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
5: দেস
1: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
5: ইতাইন্ডেস
1: কথাটির মধ্যে আছে ই বিশেষণ
5: ইতাই,
1: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়। আর তারপরে আছে
5: দেস।
1: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
2: এবারে শুনে শুনে বলুন।
1: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি। সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
2: কি হয়েছে?
1: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
4: আতামা গা ইতাইন দেস,
2: আমার মাথা ব্যথা করছে।
5: আতামা
1: মানে হলো মাথা।
5: আতামা গা ইতাই
1: মানে আমার মাথা ব্যথা করছে।
4: নেৎসু গা আরুন দেস,
2: আমার গায়ে জ্বর আছে।
5: নেৎসু
1: মানে হলো জ্বর এবং
5: আরু
1: ক্রিয়াটির অর্থ আছে।
5: নেৎসু গা আরু
1: মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে।
2: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
1: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হল
5: ওনাকা। ওনাকা
1: আর ব্যথা করে অর্থ
5: ইতাই। ইতাই
1: ঠিক আছে, তাহলে এবার বলুন
6: ওনাকা গা ইতাই দেস। ওনাকা গা ইতাই দেস।
2: ঠিক আছে, সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
1: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে মিয়ার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে। শুনলেন বোনাস বাক্য
5: ওদাইজিনি,
1: মানে হল কামনা করি দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
2: এবার শুনে শুনে বলুন।
5: お大事に
1: এ পর্যায়ে আরও একবার শুনব আজকের কথোপকথন।
0: তামে-সান, কাওইরো গা ওয়ারুই দেসু ইয়ো। দো শিতান দেসু কা?
3: নোদো গা ইতাই দেসু।
0: ওয়া ওয়া, সোন্না টোকি নিওয়া শোগা হাচিমিৎসু ইয়ো গা ইই দেসু ইয়ো।
3: কাইটো গা ইমা থাকুত্তে ইমাসু।
4: তামে-সান, দেকিতা ইয়ো। হাই, দোজো।
3: お大事に。
0: ハルさんの知恵袋。
2: エバレハルさんのパラモシェルジュリー。アジコタハベ、ジャパネオシュストヘポルレコロニオションポルケ。
1: アチャヒラクさん、アプニエデシェココノオシュストヘポルレキコルベンボルント？
2: ディディ。এটা আসলে নির্ভর করবে অসুস্থতার লক্ষণগুলো কতটা গুরুতর তার ওপর। যেমন ছোটখাটো সমস্যা হলে ঘরে রাখা দরকারি ওষুধ দিয়েই কাজ চলবে, বা হয়তো ওষুধের দোকান থেকে কিনে আনব।
1: হ্যাঁ, সমস্যা গুরুতর না হলে সচরাচর কিছু ওষুধ সহজেই কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন আমার পেটে ব্যথা বা আমার গায়ে জ্বর আছে, তাহলে ফার্মাসিস্ট আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যায় এমন সাধারণ ওষুধগুলো দেখাবেন।
2: আর যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাহলে কি করতে হবে?
1: সেক্ষেত্রে এমন কোনো ক্লিনিক বা হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে আপনার সমস্যা অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। পর্যটন তথ্য কেন্দ্র এবং হোটেল রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
2: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবো।
1: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।